xcar f m kawa olanga em tanuku chu aunga olanga ji cha hankwe sago ji se ka ke radho ke kawa tu ka khai se pangwa ba kwe khai kwa radu ke numuru ya one ten seva pen ne kha f m ngal mutu tu kwe aunga olang ngwe sa ka u ji ga ka ka ke program ngwa ko nga ke kawa tu khai se pangwa ku sa ka u ji ga ka ta ya কুসিদকে উলনম তো চোম হ্যা কোন হাদকে কা উয়া মাসিদকে দং পঙ্গব দং কোন হাদকে কা উয়া কানে উরুসিছে আকুসিদকে কমিউনিটি কে ড্রাগস আকুসিদকে কা উয়া কিনিনু একে কোলা কে জো কোচিং নউ তুলে পঙ্গব কুসিদকে কাকু উসিলাম কাছে দেখি কোচিকে কোয়া আহনা থমকে প্রবলেম নউ তা পঙ্গব আমল হসে ও আমল হওয়া কাকুয়ে উজেল কুয়ে কানিকে চুম খালে ও চিকে মতন চুম হই দে কব দং পং ও গুসি দে চিমা দং কে ওলাং আজি চা কোন না দা কুসি দে কব ওলেন নাই কো এমতন চা আউং না ওলাং আজি চা হং কুয়ে সা চিমা রেস তাগা কে পুরহাম গো কোন না কে কবে তো কাই সে পং ও গুসি দে ওলা দিন কো মা তম আলে কো পুরহাম গো হুম তু তু কুয়ে মা কা ওলাং আজি চা হং কুয়ে সা চিমা কা কে ওলেন গো কোন না কে মা সে দে কানু সে মহঙ্গ মাসও টেন্টি টু ওলাং